0: अधिकारी जी
1: और सम्मान का प्रतीक है। पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति
0: जी, हाँ, बाबा तारकनाथ जी की प्रतिकृति उनको भेंट करते हुए, और बंगाल में माँ दुर्गा का बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है, और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए,
1: और मिठाई रसगुल्ला यानी रसगुल्ला,
0: और वह बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है, उसको भेंट दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को।
1: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई।
2: Siddharth, you should remember that this is not just a culmination of religion, it's not just a culmination of tradition, of legacy, of heritage, of sweetness, of all the things that now people are expecting from the government. The sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
0: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है, और माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित, और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं।
3: वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। भारत केसरी लह प्रणाम। स्वामी प्रणवानंद लह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबचेये जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर হৃদয়ের অন্তরের আত্মীয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আরএন রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी।

0: রাজ্যের নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছে দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই বিশে জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক। সময় খুব কম, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য, কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

আরো আরো পেতি গাছেক যেসন নাম তেসন কাম, যতেক গাছ ততেক ফুল আর ফর। গাঁয়ে কর লগেক সুখ সুবিধা আর সুন্দরতাকে বাড়াবেক তেহে আমর দেশ কর সংবিধান মহান, গ্রাম পঞ্চায়েত গঠন করেক যুগুত করাল গেল হেক। গাঁও গাঁও যেসে হেরিহর দেখাক আর মানুষেক উপগারে লাগোক, এহে ভাবিকে গাছ বিরিজ লাগাওয়া যোজনা, সামাজিক বন সৃজন যোজনা দ্বারা যে কিংবা বিরিজ রোপণ দিন মানাও এক ছাঁকায়, গাঁও দেহাতেক লোককে বিন পয়সায় ছোট ছোট পোহা গাছ লাগাও এক ব্যবস্থা করাল গেল। এটা জানল কথা যে গাঁওয়ের লোক বেশি গরিব হাত কোনো নিয়া দিন কাটত, সতইখন পয়সা কৌড়িক টান রহেন, টাকা অর্জেক দশর কোনো জ নেখেন, কাকরো ধন দৌলতে রূপ মহান আহেন, তো কিছু গহনা গুড়িয়া গরু ডাঙ্গর আর এক আধ কিতা জমি, যেগিলা অখর ভিড় সাঁকটে কাম দেন, গাঁওয়ে সবে লোক কোনো নি কোনো কামে লাগি রহত, উগাক ডুবালে কাম করত তবে সাইঝে চুলা জরেন, কিছু লগেক তো লুটি আনা কুটিখানা দাসা রহেন, ঘর দুয়ারে করো ঠিক ঠেকান নি রহেন, বেরসা পানি ঝঁকরিকে কাদা হেই যান, ধসিও গিরেন সেই মহান যেসে মানুষে রহেক তেহেন, কোনো বেজুত না হোক তাকর খাতির গাঁওকে সুন্দরতা জাগাবে সরকারে ইন্দিরা আবাস পরিযোজনা দ্বারা যে পাকা ঘর বনাওল যায়, মানুষে যেসে দুই পয়সা রোজগার করে পারত সেটাক জ্বালায় পেতি গাঁওয়ে লোককে একশো দিন কাম দেবেক জহর রোজগার পরিযোজনা করাল যায়, গাঁওয়ে সুন্দরতা বাড়াবেক আর উন্নতি জ্বালাই ডহর বাট সুন্দর সুগড় রাখা জরুরি, একে বেরসা পানি গাঁও দেহাতে গলি কচাই কাদা ফুটি যায়, চলে লাই বেজাই ভজকট হে, গাঁওয়ে কর রাস্তা গিলা যেসে পাকা করাল যায় তা করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পরিযোজনা বনাওয়াল গেল আহে, কারণ এক গাঁওলে দশর গাঁও যায় বা আনাগোনা সুবিধা নি রহলে ওহে গাঁও বিকশিত হইনি পারে, লোক সুন্দর নি কথি গাঁওয়ে সুন্দরতা বাড়াবে সবলে বেশি বাধক হেলে অশিচ্ছা, সবলে বেশি মুরুখ মানুষ গাঁওয়েই আহাত, মুরুখ রহাটা সামাজিক সারাপ হেকে, গাঁওয়ে বিদ্যা বুদ্ধি লোক নি রহলে উ গাঁওয়ে মান ভরম নি রহে, গাঁওটা নামি আর কামি রূপে নি গনায়, মোটামুটি ভাবে পেতি গাঁওয়ে একটা স্কুল স্থাপনা করা চাই, ইটাকে মানিকুন দেখিও তো ঝাড়খণ্ড রাইজে লগভগ 7,255 গাঁওয়ে এখনো তড়িক প্রাইমারি স্কুল কর সুবিধা নেখে, সবে গাঁও টোলা মহল্লা মহান একটা স্কুল হে, যাহা ছলে 14 বছরে সবে ছোয়া গিলাই প্রাথমিক শিক্ষা উলুসে পাবত, এহে ধেই লেইকে সরকারে ঝাড়খণ্ড শিক্ষা অভিযান চালাউলে আহে, গাঁওয়ে এখনো দেখাল যায় বেজাই লগে রোগ রোগে দুঃখে গিরলে অঝা দেবনা ডান ভূত ঝাড় ফুঁকে উপরে বিশ্বাস করি চলহত, ই রোগ গিলাই কাঠে ঘুন ঢুকত নিয়ারে ঢুকলে যায় আর গাঁওকে জ্বর জ্বর করি দেহে, গাঁওয়ে বস কৈতাক সুন্দর সুঘর দশা দিনে দিনে ফকুয়াই যাহে, কিছু লগে জানি বুঝিকো চিকিৎসা মরম বুঝেনি পারহত, অঞ্জান হেহত অকালে জীব গুচাওত আসত বড়ি করেনি খজহত,
এসব কারণে সঠিক রূপে চিকিৎসা।

0: যাতায়াত ব্যবস্থা করাল গেলায়, গাঁয়ে গাঁয়ে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনা করি কুহন মুফত আসত বড়ি দেওয়াল যায়। গাঁয়ে যাহা তাহা মানুষ আনগা করত বাঁধ ভুলত আর আবজৌ ডিঙ্গাওত, যাকর মহান গাঁও ঘিসট ফুহর হয়ে যায়, বাতাবরণ দূষিয়াই যায়, নানা নিগিত রোগ বিরোগ সিরজন হেক। এহে জাগরুকতা আনেক তেহে সরকার বাটেলে স্বচ্ছ ভারত অভিযান চালাওল যাহে, যেসে গাঁও ঘরে সুন্দরতা দেখা, ঘর ঘর শৌচালয় বনাই দেবে যোজনা বনল আহে। গাঁও দেহাতে মানুষের নিত নিত যে দেরিপটা খুবই বেশি দরকার হেক, সেটা হলে পানি। পানি বিনু কোন জীব বাঁচে নি পারত, ইটা সভেকর জানল কথা হেকে। এসে তো নাহান ধোয়ানে বা সময়ে সময়ে চাষবাসে জ্বালাই বাঁধ কুয়া ডাড়ি পোখেরে গাছরে করা জরুরি হেকে। যে যে গাঁয়ে ইসব গিলা কমি আহে, সে সে গাঁয়ে পঞ্চায়েতের দ্বারা যে খনাওয়েক ব্যবস্থা করাল যায় পারা হে। সাফা সুতরা সুদ পানি পিয়ে যেসে গাঁও ঘরে পেতি লগে পাবত, তাকল্লাই চাপাকলে ব্যবস্থা বা পানি ট্যাঙ্কি ব্যবস্থা করাল যায়। গাঁওয়ে সুন্দরতা বাড়াবে আর উন্নতির জ্বালায় ডহর বাট সুঘর রাখা জরুরি হেকে। বেরসা পানি গাঁও দেহাতে গলি কোচা কাদা ফুটি যায়, তো আমরা কহে পারিও যে গাঁয়ে জন্মিকে বাড়িও ফসল উপজাইকে খাইকে ভগায়ও ছাতি উর্নাইকে চলিও ঘর দুয়ার বনাইকে বসাগত করিও, এক দশরের দুঃখ দুকুয়াশে পাশ হিও, সে গাঁয়ে গাছ বিরিজ লাগাওয়ে চিকিৎসা জ্বালাই সাব হেলথ সেন্টার খোলা, নিরক্ষরতা ঘুচাওয়ে তেহে স্কুল স্থাপনা করা, সাফ সুতরা পানি পিয়ে আর চাষবাসে তেহে পাটানের ব্যবস্থা করা, প্রতিটা নাগরিকের দায়ভার আর কর্তব্য হেকে। তবেই গাঁয়ে রূপ রং হেরিয়র দেখাতে, অকালে দর নিরহতে, সুদ পানি বাসাতে টান নিহতে, কহাল গেল আহে দেহাতে হাওয়া আর ডাক্তরের দাওয়া, জনম ভূঁইকে মাই ভূঁই কহাল যায়, গাঁওলে বাহের দূরা দেশে কেউে রহলো ভুলে নি পারতে, সেইলাই কহত গাঁও মাই সমান। গাঁও যেতনা হেরিহর হরিয়ালি আর সুন্দর, তেতনা চেড়েই চুনগুনি চহর বহর, গাঁও সুন্দর তো দেশ সুন্দর, ফুল মহমহ তো গাঁও লহল।
1: তো ভাই বহিনমান, এখন আমরা মন গাঁওমে সুন্দরীকরণ কাইতরি হয়ে সকেলা একর বারেমে কুরমালী বার্তা শুনত রহি আর একে বতাত রহে বিজরাজ মাহতো।
2: সহি বাত দেখো আমার একর ঝাড়খণ্ড মে কতনা সুন্দর হে, বন পাহাড় পর্বত সে ভরল হে, চলো একটু গীত শুনিলা পঞ্চ পরগনিয়া মে সুভাষ কুরিয়ার সঙ্গে মনকর গাওল গীত,
1: চলো তব শুনলে বইলা।